0: ধরিব মোর ময়নাই বুতলি খাব, আমারে ময়না খুব। শ্রী কৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও, ও কৃষ্ণ শৃগাল আকে তোমারা কান লি যায়গা, সো যাও জলদি সো যাও। গোরে কানে খোয়ায় খে সকল শিশুর কান খাই খাই ও আশয় তোমার পাশে। ই সব টিউন কেউ পড়ে ও বিহুরেন বিরিনা ও আইতা কের মনি থুরিয়া, ও ও বিহুরেন বিরিনা ও আইতা কের মনি থুরিয়া। ইয়ে সব ছন্দ মে ব্রহ্মপুত্র কে কিনারে খেল কুদ কে বড়ে হুয়ে।
1: ইস বাল্যকাল কে দৌরান আপকে শিক্ষা সংস্কার আপকি পড়াই লিখাই কে বারে মে?
0: ক্যালকাটা ইউনিভার্সিটি কে আন্ডার তেজপুর গভর্নমেন্ট হাই স্কুল।